0: Nema drugog Boga osim Allaha. Muhammed je Božji zaslanik.
1: Ilah majiro, Allah moje, Muhammedna wa Rasul Kisa.
2: In ja pa tudi, a pa Allah je Muhammed ili mi sašit Allah.
3: Ma mi pa tja uen daj nog čak Allah. และท่านนบีมูฮัมมัดเป็นศาสนทูตของพระองค
4: ์ لا إله إلا الله محمد رسول الله
5: There is no God but Allah and Muhammad is the messenger of Allah